0: আদি মুদাতকায় দরিঙ্গে গোতুং একলাঙ্গতে ব্যামি হুন্ন মদদ দেবানেথে আদি একলাঙ্গতে ব্যামি হুন্ন টকা বগিচাত লব্বানেথে আদি একলাঙ্গতে ব্যামি হুন্ন টকা খোর তব্বিস লব্বানেথে
1: মা লাকুম লা তারজুন লিল্লাহি ওয়াকারা
0: তিয়াবা মিহু আল্লাহ গে আজমত রিকমং ইআতিগাদ নুকরানি কিবিগিন হিয়ে
1: ওয়াকাদ খালাকাকুম আতওয়ারা
0: হামাকাচওয়ারুম একলাঙ্গে তিয়াবা মিহু হেদ্দবি তাফাত মারহালা তাকাকুনে
1: আলম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা
0: মাতিমাচ্চং আল্লাহ হ্যাং উড়ু হেদ্দি কিহিন কুঙ্কং তে ব্যামি হুম বলা নুসনি হিয়ে
1: ও জালাল কমর ফিহিন্ন নূর ও জালাল শামস সিরাজা
0: আদি একলাঙ্গে এ উড়ু তাউগা হন্দু নূরে কম গালে বিয়ে আদি একলাঙ্গে ইরু ওশেগ্গে গতু গালে বিয়ে
1: والله أنبتكم من الأرض نباتا
0: আদি আল্লাহ তিয়াবামিহুম বিমুং উফাদ্দাওয়া হেদ্দিবি
1: থুম্মা ইউঈদুকুম ফীহা ওয়া ইউখরিজুকুম ইখরাজা
0: দেন একলাঙ্গে তিয়াবামিহুম এ বিমং ইআদা কুরবানতে আদি একলাঙ্গে তিয়াবামিহুম এ বিমুন নেরুবানতে
1: ওয়াল্লাহু জাআলা লাকুমুল আরদা বিসাতা
0: আদি আল্লাহ তিয়াবামি হুন্ন টাকা ফেতুরি গিমবা দুলেগ্গে গুতগা বিঙ্গণ্ডু লেভিয়ে
1: লিতাসলুকু মিনহা সুবুলান ফিজাজা
0: এই এবিমুন তিয়াবামি হুন্ন তানাবাস মাগুতং হোদাগত মটকে

0: আদি এউরেম বুনুয়ে হামাকাশরম তেবামি হুঙ্গে ইলা হুম তেবামি হুম দু নুকুরা হুসকামে আদি হামাকাশরম তেবামি হুম ওয়দ্বাই সুআংআই ইয়াগুসাই ইয়াউকাই নসরাই মিহুরহা বুদুত দু কুনুলা হুসকামে
1: وقد أضلوا كثيرا ولا تزد الظالمين إلا ضلالا
0: আদি হামাকাশরম এউরিং গিনা বায়কু মাগুফরে দুয়ে আনিয়া বেরিন্না মাগুফরে দু নুং এহিং কামে ইতুরু নুকরাবান্দে।

আদি তিমাম্মেং উড়ুগে খাবার হোদং উলুনি মুয়ে ফাহে তিমাম্মেন নাং এতাম ফেনুনি বালাহাট্টাবা গাদা ফাদা মালায়েকাতুন নাই গিনহিলাতাকুম ফুরিফাওয়াতিয়ে।

0: আদি তিমাম্মিমগা আল্লাহ নুকুলাদ্দা নুলেবেনে খামাই আদি এখলাঙ্গে ফিলাগিন দিমগা বিস নুকুলাদ্দা নুলেবেনে কান তিমাম্মিন ইয়াকিন কুরামুয়ে
1: ওয়া

0: এই তিমান রাসকালাগে এউরেং একমগা ইমতিহান করিবো মাঠাকে আদি এমিহাগে বেরি রাসকালাঙ্গে হাদুমা কুরুমুং একিবা বেজ্জমিহা দন্নাশে গদফদ বেগমবা আজাবাকং একলাঙ্গে এমিহা বদ্দবা মুটে
1: وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا
0: আদি মিসকিতবনি আল্লাহ শে ফাহেতে বামে হুম আল্লাহ আয়কো এহিং এভেস ফরাতকং আলকন নুকরা শকমে

0: ইসলাম দীনকি এমে ফুরতমা আখলাক মুল ইনসানিয়তা দাসকো দেবমা বাওয়া লেভিদিন কেরিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকি এমে ফুরহমা আখলাকগে বেরি নামোনা মুসলিমুগে দস্তুরকি কেরিত কুরআন কেরিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামগে খুলগু ফলাকি কেরিত কুরআন এব্বায়কো আনিব্বায়কা মুআমালাত কুরুমগা আলগানমেগে আমাল তাবাহটান জেহে মিঙ্গাডু ইসলাম দীনুগা আঙ্গাওয়া ফাওে তিমায়া মেদু অনেকা নুবায়কো কান্তা কুরিকম গা বিনমবেস তিমাগে ফরাতুন হিত্তিরিকান ইসকুরাম ওয়ানে রীতিকো মুআমালাত কুরাম ওয়ানে আলগানমেং ইমমবেস আডুয়াহা ওয়ারা মাশহুর হাদিসাইকে ওয়াহাকা হান্দা আকুল্লা মাহিঙ্গা মিসকিতকে গোতি তেরিয়া কুডাগি ফিলকুরি আওরাপি রাফুশগে মিহকা মেদু কিরিত রাসূলা আমাল কুরে বিগোইন এই রীতি মিসালে একলেগে ফান উম্মত দেবি রীতি ফিলাওলে রুলি ইসনু কুরমাশা আনিয়া বেরি নোমা কিরিত রাসূলা উম্মতান ইরশাদ দেবি আনিয়া লিবে মিহায়শা আনিয়া কুরা মিহায় বিস নাসরুদ্দিন একলেগে ফান কুরে বি ইরশাদ বিসনা লামাতো আনিয়া লিবে মিহায়ং আনিয়া লিবুং দুরুকুরুমং আনিয়া কুরা মিহা দুরল্লুঙ্গেই কিহা রীতি গতিতো হামাই হেমে মামলাত কুরুমগা গেঙ্গুলে পাসমাগা কিবেস মিয়াদু আলগনমে বিসনালন জেহে কামে বিয়ানু দা বাস্তাকুং একক অনিককাম মুখাতাব কুরুং মিয়াদু মিওয়ানি আমুকামকা বেফা মিকামুগা ওয়াকি উমরে ওয়াকি জিনসেকে তাফাতেনে আলগনমে অনিকায়া মামলাত কুরায়রু হিনিতু মুমায়কু মামলাত কুরানামা একুয়েরিকামা এপ্যামন্তকং আলাবুমা মাগফহিওয়ানি এহনি তিবাগে আহাগে কুরিমতিগা হিনিতু মুমাকিবেস সদাকাতে হেওকামে আলগনমে মি দুনিয়েগা কুরাহা মাসাক্কতে কুরঞ্জেহিনি আখিরাতকে উফা হোদমা নেতিবে গেল্লমুন্দা ইসলামী আখলাগু আমরা গিন্ন আওয়াসওয়ানজে Report Levy, Ashir Ahmed Mamoun.
1: Me, Modi Megahertz, Dinu Gadu. Guarding Hendono Agaditi Resminet, Me, Dinu Gadu.

0: صالح بغيچا.
1: بسم الله الرحمن الرحيم. السلام عليكم. هذا البرنامج من برنامج تادو سومگند دعا مستم امها لبتا خنا اوتنا هيتگه هي دعا ترت کرا امه بفنا استام دينگه ام مري وتي ام متوي السلام سلام دنو سولنگ بغيچا مسلستا گا پروگرام کا کی مدي استي بفنا مي بدل کرني هر کون رکیا اد سولنگ بغيچا مسلستا گرمنت مي فنا همي گنستم مننني امام نووي رحمه الله لوفا ريال الصالحين مفتگه باب تک بشرح امام نووي رحمه الله لوفا ريال الصالحين دبه بها ترجمه كوروا فني الشيخ احمد فاروق محمد.
0: صالحونگه باقیچا
1: ade miyad ke program ka me sargoment be funa ki wa ka dakalani foto ke tin stake haiddi ha ebban bab ka gena sewa fa hadis taka mi istighfar kurum ke wa ka nangani fa bab mi bab ka gena sewa fa hadis taka tereng miyad ke program ka algon me mi balalani foto ke ashar sate ek haiddi fasban hadisa ade mi furta algon me hadis sur shala dana
2: wa an shaddad ibn aus radhiyallahu an ani nabiy sallallahu alaihi wasallam qal sayyid istighfar an yaqul al abd اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وعبو بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت من قالها من النهار موقنا بها فمات من يومه قبل أن يمسي فهو من أهل الجنة ومن قالها من الليل وهو موقن بها فمات قبل أن يصبح فهو من أهل الجنة رواه البخاري.
1: دمی بالانی شرح شرح بالو دے مٹ کمی دل کو مینگے پروگرام کے بیر وڈا دے بنی ڈاکٹر احمد زیاد پاگ ڈاکٹر مرم بنگے تو
3: ہاں بہت بہت شکریہ
1: ادمی مان اللہ ایک لے فان رسول لے شدا دی بن اوس کے فان کے کہ بن ریوا کے وا حدیث ایک لے فان وداڑوی مائے نبی صلی اللہ علیہ وسلم حدیث کروی سید الاستغفار کی ابہی ایم ایم آئی ایم ایم متر استغفار کی ہم کا شرم اعلی می فتن کیو میں می استغفار کے معنی کہ بھائی ہتوا بڑ کر برس کلا کو ابرس کلا گے اڑو گے برس کلا گے ابرس کلا گے فیوا اہن الہ کنوے دم می شرح دم کر ہم سید الاستغفار مہم بنوے گمان کڑو
3: بسم اللہ الرحمن الرحیم الحمد للہ رب العالمین الصلاۃ والسلام علی اشرف الانبیاء والمرسلین وعلی آلہ واصحابہ ومن تبعہم بإحسان الى یوم الدین. السلام عليكم ورحمة الله وبركاته. هذا استغفار مي بس مي معنى بدار ميغا مي هامو كدني استغفر مي لفسو اي عربه هوا اهما مي اكورتكم وفيدي جمينين اهما فروما نواكورون اسلوكا بحوغي معنى بدار دي كمكان ادو مي معنى السباعات عربه هوا دين شرعي المرين في قوي المرين مي استغفار مي معنى kurawaf mi onnani ebekadum bidalwani timaya kurayfa wa faafata forwa devu masha e faafata kan azabun devu ma edi allah subhanahu wa taala hadratu kibe edenno adi faafata kun salame vu ma edi allah hadratu ka edenno temiga bay wakiwaki ilmirin e buhuri ya behe gutum wa hakata ka wa istighfar mi ya behe gutu egeterem bay ilmirin e buhuri wakiwaki mana kurawa fa egeterem ebbe kadaku mi bidalwani ei kurewunu faafe ge huturu kan ihsas kurevi visni ekamun durhedi umangedi allah subhanahu wa taala hadratu ka ekalang hadratu ge di mi dennu تے میگا حقیقت بدارو میگا می ہام کو دنی سید الاستغفار سید الاستغفار کی دعا تکو نو تفاف سو من ادی دنو مگ ایم میں گک مگ می بیان کر بنی میگے مهم کما میگے ماکا تے میگا می بیان کو دنی میگے می دعا گے نو تم استغفار گے ماکا ادی می استغفارون لبے می درمیا ثواب گے بڑکو ایم وگے بین علمرین ارہو گا کم مجلی ہکا manaki bayaku etanakan evve etanegga allah handumako mi filawalu kiya mi kankan tibe tanegga e majlis nimmumu gutum bes bayan halatta huga bayan idmeringe bhuri bayan korawwa fa mi duage managa ten mi istighfaruge muhimmu kam badaru mi hagigatu wara muhimmu kam ei waman aarada an dhikri fa inna lahu ma'ishatan dhanka می آیتم می ہا مکدنی اللہ سبحانہ و تعالی حضرت کے کلام کے ذکر کرما ದುರ್ಹಲಿವಾ ಮೀಹ ಅನ್ನೋತ ಎಕಮುಂಗ್ ಹದಾನ ತಾಲ ಮೀಹಾಗ್ ಮಾಗ್ ದಿರಿಯುಡು ಮುಗ ದತಿ ಉಂದಗೂ ಕಂತ ತಕ ಎಮಿಹ ಬದ್ದಲ್ ಕುರಾನ ಕಮಗ ವಾಹಕ ಮಿ ಆಯತು ಮಿಹಾಮ ಕೊದ್ದನಿ ಏಮ ಮಹುಷರ್ ದುಹೋಸ್ ಏನಗೆ ಹಾದು ಬಯಾಂ ಕೊರ ವಕೀರ್ತು ಕುರ್ವಾನುಗ ಮಿ ಬಯಾಂ ಕೊರನ ಕಾಲ ರಬ್ಬಿಲಿ ಮಹಶರ್ತನಿ ಆಮ ಕೀವೆಗೆ ಹಿಯೇ ಥಿಮನ್ನ ಕಾಣು ಮೀಹೆ ಗೊತ್ತುಗ ಮಿಯದು ಮಹಶರ್ ಕೊರವನಿ ಥಿಮನ ದುನಿಯೇ ಗುಳ್ನಿರ್ ತಂತಂ ಫೆನೆ ತಂತಂ ಬೆದೆ ಏಕೋ ಮಿಯದು ಮಿಹಿರಿ ಥಿಮನ್ನ ಕಾಣು ಮೀಹೆ ಗೊತ್ತುಗೆ ಎದು ಎವಗುತು ಬಸ್ ವಹಿ ಕೊರವಾನ ಎಮಿಹಕ ಮುಹಾತಬ್ ಕೊರವ್ವ ಥಿಮಂಗಲ್ಲೋಹಗೆ ಆಯತ್ತ ತಿಬಾಯದ್ದಿನೀಮೆ ಥಿಮಂಗಲ್ಲೋಹಗೆ ನಿಯುಮೆತ್ತ ತಿಬಾಯದ್ದಿನೀಮೆ ಏಮ ಮಿ ಎದುವಹು ಮಾನಕಿ ದುನಿಯೇಗ ಮಿ ತಿಬಾ ಥಿಮಂಗಲ್ಲೋಹ ಮತಿಂಗ್ ಹಂದಾನತ್ತಾಲಿ ಏಗ ಮಾನಕಿ ನಮಾದ್ ಕುರುಮಾ ಗುರುವಾ ಕಿಯೋಮಾ ಜಿಕುರು ಕುರುಮಾ ಮಿ ಹುರಿಹಾ ಕಮೆಗೆ ಮತಿಂಗ್ ಏನ ಹಂದಾನತ್ತಾಲಿ ವಕದಾಲಿಕ ಯೋಮ ತುಂಸ ಏ ಮಿಯದು ಥಿಮಂಗಲ್ಲೋಹ ತಿಬಾ ಮತಿಂಗ್ ಹಂದಾನತ್ತಾಲಿ
1: ಎಮ್ಮ ಇಸ್ತಿಗ್ಫಾರ್ ಕುರುಮುಗೆ ಮಿಹರು ಮಿತಮಿವನನ್ನಿ ಎಮ್ಮೆ ಮಾಯ್ ಎಮ್ಮೆ ಮತ್ವೇರಿ ಇಸ್ತಿಗ್ಫಾರ್ ಕಿ ಸಯ್ಯದುಲ್ ಇಸ್ತಿಗ್ಫಾರ್
3: ಏ ಮಿಕಮುಗೆ ಸವಾಬ ಬೊಡು ಕಮು
1: ಸಯ್ಯದುಲ್ ಇಸ್ತಿಗ್ಫಾರ್ ಮಾನೆ
3: ಸಯ್ಯದ್ ಮಾನೆ ಕಿ ಎಮ್ಮೆ ಬೊಡು ಎಮ್ಮೆ ಮ್ಯಾಯ್ ಏಗ್ ಮಾನೆ ಕಿ ಗೌಮುಗೆ ವೆರಿ ಮಿಹಾ ನಿಸ್ಪೆಕ್ಕು ಅಣೋಣ ಮಿ ಕ್ಯಾ ಸಯ್ಯದುಲ್ ಕೌಮ್ ತೇಬ್ಯಾಮಿ ಹುಂಗೆ ಗೌಮುಗೆ ಬೊಡು ಮಿ ಹ್ಯಾ ಏಮ ದುವಾ ತಕು ಇಸ್ತಿಗ್ಫಾರ್ ತೋಗು ತರೇಮಿಸ್ ಎಮ್ಮೆ ಮ್ಯಾಯ್ ದುವಾಯ ಕಿ
1: ಎಮ್ಮ ಇಬ್ರಸ್ಕಲಾಂಗ್ ಫಿವಾ ಎಹೆಂಗ್ ಇಲಾಹಕು ನೋವೆ ಎಬಹೆ ಹದ್ದು ಬಡ್ಕೊರು ರಸ್ಕಲಾಂಗ್ ಇಬ್ರಸ್ಕಲಾಂಗೆ ಈ ಅಳುಗೆ ಬೇರೆ ರಸ್ಕಲಾಂಗೆ ಇಬ್ರಸ್ಕಲಾಂಗ್ ಫಿವ ಎಹೆಂಗ್ ಇಲಾಹಕು ನೋವೆ ಮೇಳ ನೆತುಮ್ಗೆ ತೆರೆಂಗ್ ಕಲ್ಗು ಕೊರಬಿ ಇಬ್ರಸ್ಕಲಾಂಗೆ ಅದು ಮೇಳಾಯಿ ಇಬ್ರಸ್ಕಲಾಂಗ್ ಅಳಕೆವೆ ಇಬ್ರಸ್ಕಲಾಂಗೆ ಮೇಳ ವಿಫಾ ವಾವುದಾಯ್ ಅಹದುಗ ಮೇಳಾಯ ವಿ ಎಮ್ಮೆ ಫುರಿಹ ಮೇಕ ಮೇಳ ಸಾಬೀತು ಅಮೆ ಅಳುಗನ ಮೇ ಅಲ್ಲೋ ಸ್ವಾಣಾತಾಲಯ ವಾ ಮೀ ಅಹದಾಯ್ ವಾವುದಕ್ಕೆ ಕೊಬಾತು
3: ಅಹುದಕ್ಕಿ ಹಗೀಗತುಗ ಏಯ್ ಅಲ್ಲೋಹ ಅಳಾಯ ದೆಮೆದು ವೇಫೋಣ್ಣ ಎಬ್ಬಸುಮೆ ಇಗ್ರಾರಂಗೆ ದತ್ತು ಏಯ್ ಮೀ ಮೀ ಅಲ್ಲೋ ಸ್ಮಾನ ತಾಲ ಎಕಲಾಂಗೆ ಅಹರ್ಮೆಗೆ ಮಚ್ಚ ಫರ್ದು ಕುರೆವಿ ಫರ್ದು ಕುರೆವುಂತ ಅಳುಕಂತ ಎಕಲಾಂಗೆ ದೀನುಗ ಅಂಗವಾಫಾವಗು ಇತ್ತ ಏಕಂದತ್ತ ಕುರುಮ ಕಿಯಮಂಗನೆ ಬೋಲೆಮುಮ ಮೀ ಹದೀಸ್ಗ ಮೀ ಬಯಾಂಕುರನೆ ಏಮ ಅಹುದುಗೆ ಮಾನಕ್ಕೆ ಸೈ ಏ ಕಮೆ ಕುರುಮ ತಿಮ ಎಪ್ಪಸು ಮೇದೊಳಗೊಂಡು ಮೇನ್ ದುನಿಯೇಗ ಹಾಲತ ವಿಸ್ನಾಕಮ ಗುಜ್ಜಿಯ ವರಗ್ಗಿನ ಕಂಕ ಎವ ಬುಣದ ತಿಮಣ್ಣ ಮಿವೆನೆ ಕಮೆ ಕುರುಮಂ ಅಹುದುವಮೆ ತಿಮಣ್ಣ ಮಿವೆನೆ ಕಮೆ ಕುರುಮ ಅಲ್ಲೋ ಗಂಧಿ ಹುವಾ ಕುರುಮೆ ಹಮ ಎಬೀದ ಏಮ ಕಮೆ ಕುರುಮ ತಿಮ ಎಬ್ಬಸ್ವನಿ ಅಲ್ಲೋಹ ಮೆದುಗ ತಿಮ ಉಣ್ಣ ಗುಳು ರಂಗಳು ಕುರುಮ ತಿಮ ಅಮಿಲ್ಯಂ ಇತರಾಫ್ ಎಬ್ಬಸ್ವನ್ ಏಮ ಫುರ್ತ ಫೆಶಿಗೆ ಗೊತ್ತಿತ್ತದ ವೌದಕಿ ಮೀ ಅಲ್ಲೋ ಸ್ಮಾನ ತಾಲ ಮೀ ಎಖದಾಂಗೆ ಮೀ ಹದೀಸ್ಗೆ ಬಯಾಂ ಕೊರವ ಫವ ಕಂತತ್ತ ಕುರುಮಟ್ಟಕ ಅಹರ ಮೆಂಗ್ ಎಬ್ಬಸ್ವ ವಾಹಕ ಮೀಗ ಫುರ್ತಮ ಕಮುಗ ಮೀನ್ ಅಲ್ಲೋಹಮ್ ಅಂತರಬ್ಬಿ ಇಲಾ ಇಲಾ ಇಲ್ಲ ಅಂತ ಹದೀಸ್ಗೆ ಫುರ್ತಮ ದು ಅನುದ ಫುರ್ದು ಆಗ ಫುರ್ತಮ ಏಮ ಮೀಗೆ ಮೀ ಅಹರ ಮೆಂಗ್ ಎಬ್ಬಸ್ವನಿ ಅಲ್ಲೋ ಸ್ಮಾನ ತಾಲ ಎಖದಾಂಗೆ ಎಕ್ಕವಂತಕ ಮೀ ದುನಿಯೆ ಮೀ ತದ್ಬೀರ್ ಕೊರವ್ವ ದುನಿಯೇಗ ಹುರಿಹಾಕಮ ಮೀ ತರ್ತೀಬ್ ಕೊರವ್ವ ರಸ್ಕಲಾಂಗೇಕಿ ಎಕದಾಂಕಮ ಅಹರಮೆನ್ನ ರಿಸ್ಕು ದೆವ್ವನಿ ಎಕದಾಂಕಮ ಅಹರಮೆಂಗ್ ಮರುಗನ್ನವನಿ ಎಕದಾಂಕಮ ದುನಿಯ ಉಫಂವ ಉಫಂವಂತ ಉಫಂ ಕುರುವನಿ ಎಕದಾಂಕಮ ಏಮ ಅಲ್ಲೋ ಸ್ಮಾನ ತಾಲ ಎಕಲಾಂಗೆ ಹಾಲಿಗು ಅಂತಕಮ ಎಕಲಾಂಗೆ ಅಳುಕಂ ಕುರು ಹಗ್ಗುವೆಗೆಂಬ ಫರಾತಕಿ ಏಯ್ ಕಂ ಮೀ ಹಗಿಗತುಗ ಮಿತಾಗ ಮೀ ಬುಡನ್ ಏಮ ಎಕ್ಕವಂತ ಫರಾತ ಎಕ್ಕವಂತ ಇಲಾಹೆಕ್ಕಂ ಎಕ್ಕವಂತ ಫರಾತ ಕಂ ಕಬೂಲ್ಕೊಂ ಎಕಮ ದೆಮ್ಮೆತಿ ಫಹಾಂ ಕುರು ನುಕ್ತಾಗ ಅಳುವಣ್ಮೆ ಎಬ್ಬಸ್ವ ಎಬ್ಬಸ್ವಂ ಕಮುಗ ಏಮ ಎಕ್ಕವಂತ ಫರಾತಕ್ ವಿಜ್ಜಿ ಕಮುಗ ವಿಜ್ಜಿಯ ವಕಿಹಾಸ ಕಂತತಕೆ ಹುಣ್ಣತ್ತೋ ಏ ಮೀಗ ಎಮ್ಮೆ ಮುಹಿಂ ಎಕ್ಕಮಕಂ ಎನ್ನನಿ ಎಕ್ಕವಂತ ಫರಾತಕಂ ಅಳುಕಂ ಕುರುಮು ದೆಮ್ಮಿ ಎನ್ನನಿ ಅಳುಕಂ ಕುರವ ಹಲಕ್ತನಿ ವಾನ ಆಬ್ದುಕ್ ಏಮ ಮೀಗೆ ಮಿ ಅಮಿಲ್ಯ ಮಿ ಅತಿರಾಫ್ ವರ್ಣಿ ವುಜೂದುಗ ನೆಂಗ್ ಮೀಹಿಕೆ ತಿಮಣ್ಣೇಕಿ ವುಜೂದುಗ ನೆಮ್ಮ್ಯ ಹಲಕ್ತನಿ ವಾನ ಆಬ್ದುಕ್ ಹೇಮ ತಿಮಣ್ಣ ದುನಿಯೇ ಗೆನ್ನೆವಿ ಫರಾತಕಿ ತೀಕಮುಗ ಮಿ ಅತಿರಾಫ್ ವರ್ಣಿ ನೆತುಮುಗ ತೆರೆ ಮಿ ಗೆನ್ನೆನ್ ಏಮ ಮಿ ಏಮ ಏ ಹುರಿಹಾ ಕಮ ಮಿ ಗೆನ್ನೆವಿ ತೀವೆ ಎಕಮ ಶುಕುರ್ ಅದಾಕೊಂ ಎಕದಾಂಗ ಅಳ್ಕೊಂ ಕುರು ಹಲಕ್ತನಿ ಹರೆಂ ಉಫೆದ್ದಿ ವಿವಾಹಕ ಹೇಮ ಅಲ್ಲೋ ಸ್ಮಾನ ತಾಲ ಎಹಮಿಗೆ ಬೈ ರಿವಾಯತ್ ಹೋಗ ಹದಾಮಗು ತುಂಗುದಿಸಿ ಹದಿ ಸಿಗ್ಗ ತಿಮಂಗ್ ಅಲ್ಲೋಹ್ ಮೀ ತಿಬಾ ಹೆದ್ದೇವಿ ತಿಮಂಗ್ ಅಲ್ಲೋಹ್ ಎಕಮಕು ಅಳುಕಂಗ್ ತಿಬಾ ತಿಕುರಣಿ ಎಹೆಂ ಫರಾತಕಶೆ ತಿಮಂಗ್ ಅಲ್ಲೋಹ್ ತಿಬಾ ಹೆದ್ದೇವಿ ಎಕಮಕು ತಿಬಾ ಶುಕುರು ಕುರಣಿ ಎಹೆಂ ಫರಾತಕಶೆ ಏಮ ಎಹಿಂ ವಿಜ್ಜಿ ಕಮುಗು ವಿಜ್ಜಿಯಾಗ ಮಾನಕಿ ದುನಿಯೇಗ ಅಸ್ತು ಇನ್ಸಾನ ವುಜೂದೂಮುಗೆ ಮಕ್ಸದ್ حسابك هنا قلي فيه دت اهم ما متاغ مي وانا على عهدك ووعدك ما استطعت اهم دم ينن دم فرتم كوريفي مسوا دت اهم الله سبحانه وتعالى كلانغي وعد وديغن نبي هريها كم مي وانا كمغ يقين كان تمنى ebbasu ebbasu mutrega mi gitere gemene kuringi dia wad kuringi dia huriha kame allahu ekawanta kam ikrar buma allah subhanahu wa taala ekalange mi tima heddevi kama adi ehem vijjiya ko bahiye ten timan allah heddevi timanne allah heddevi to ehem wama den ehem mi gurwanu ngalgunen badaro mi hamu gani wama khalaqtul jinna wal insa illa li abudun hem insingi terege hemene me tibay ki dat insana hem insana khalgu kurevu maqsad mi atuga wa ma khalaqtul jinna wal insa illa li abudun hem allah subhanahu wa taala alukan kurum hem haqiqatuga mi ayata mi hadisa nota mi duaya wa ragga gulmem mut
1: miela ve em furihamaya miela sabitu egem bame ei kobato ego ta furihamaya sabitu
3: allah subhanahu wa taala ekadangi dimatiga ثابت هو النواك الله سبحانه وتعالى كلاهن الدين إيه ميجا ورا مهم كمان حقيقة توجا دين متي ثابت هو روم دين متي ثابت هو نم مجهني كي مي دكون تري كموجة ثابت هو منه دكون تري كمان ميدن نبي بيفهر على كون مين ميها كفن نيران هيوان ما شاء الله مينه كي ميوارد دين فيري ميه إكم إينا أخلاقي مين كنا بدار إينا كي حقيقة توجا مسلمي غتوجا هو نن جه ميها كفورن ما halu dera ehimima ege mi hama koddeni asluga algun menge di muslimu mi mazan kurani berfushun fenna fenu makashen nune insana allah taala hadrotuga mi ha wazan kurweni enage hituga wa mingana takashe ehimima din mati sabitu mataka emme muhim ekkamen etimage hi saf kuro ehima hi saf kuro mi jeheni hasadeveri kamo hi saf kuro mi jeheni می بڑا کما کیبر وری کما حساب کرم میجهنی نفاق کما ایت می کہدا می فد ایو سیفے تیماگے می ہیتو گا واکمو گا ونی نما اللہ سبحانہ و تعالی کلاں حضرتو گا تیما کرا ہے اولکنت ہو گا ترمیا ثواب دیپم ورمت وے کیند قرآن اللہ ہن گونی یوم لا ينفع مال ولا بنون امام قیامت دو گے حالت میتا گے کلاں می بیان کو دیونی قیامت دو ان نیرو گا eduhun daringe kibaykun tima atuguri mudalakun faadan qur'an kamuga illa manatallaha biqalbin salim salamatri tohir hitagage menu yannami hakununi salamatan nuwana kamuga allah subhanahu wa taala mitanga mi bayan kuntum
1: sayyidul istighfar deme em matveri istighfar em mi mai mi istighfar algon men doctors ti bayan kuntubani mi algon me ekan kamuga matiga sabitu horma mi befa ahuttaka wauda egota sabitu ti meden ehem bima kobato algon men ege sabapun de bekan tatta ki alay kurefa akan kamuga nupaya kamun ibras kalang rakka tere kama miala edeme ನೋಲಾಗ ಮಚ್ಚೆ ಪ್ರಸ್ಕಲಾಂಗ ನಿಯಮಿತಕ ಮಿಯಳಾ ಎತಿರಾಫೆ ಇಕ್ರಾರ್ವಮೆ ಮಿಯಳಾ ಕುಫಾಫ್ತೋಗ ಮಿಯಳಾಗೆ ಕುಫಾಫ್ತೋಗ ಮಚ್ಚೆ ಇಬ್ರಸ್ಕಲಾಂಗ ಹಜರತುಗ ಮಿಯಳಾ ಇಕ್ರಾರ್ವಮೆ ಕುಕುಮತೈ
3: ಐ ಥಿಂಕ್ ಅಮ ಇತ್ತಿಫಾಕ್ ಕುರೆ ಫರ್ತಮ ಕಮ ಕಿ ಆಉದು ಬಿಕ ಮಿನ್ ಶರ್ರಿ ಮಾ ಸಲಾತ್ ಎಹಮ ಅಲ್ಲಾಹ್ ಹಜರತುಗ ಮಿ ಮಿ ಎದೆನಿ
1: ರಕ್ಕತೆ
3: ತಿಮಾ ರಕ್ಕತೆ ಕುರುಮ ಎ ಫರ್ತಮ ಕಮ ಕಿ ದೇವನ ಕಮ ಕ ಅಬೂ ಲಕ ಬಿ ನಿಯಮತಿಕ ايما اينن الله دوافا ونيومت كامدو انا ميد اعتراف واعتراف تيمونا كمكا ميدني فاف فسومن دت اين فرتم كمكي كوباتو فرتم كمكي الله حضرتك ميدني ركاتر مي الغون ويشتادن جي كامي باي فهارو الغون مين مي حمايه كورمان يدي كومس انسانك كاريا دان دت نوني كومس هين كمكو حقيقه توغا تيما حمايه كورمتكا الله سبحانه وتعالى كلانجه ميواني أهر منك برقنا قويتك أنغواتي باف تن ميكي ترين إكامي مي حقيقتوغا فردو فاسنماد خاصة قوتك فاتسنماد ركاتري واميها الله سبحانه وتعالى كلانجه إميه حماية كوروانك موغا رسول صلى الله عليه وسلم وادو ودائم فاواني بودتي فافتاكا نرأيكتو هماني كي فاتسنماد دائمي كو مي وغوتوغا إكورا ميها إينا برتي فافتكن ارين نوغن وين ايت ايما الله سبحانه وتعالى امي هكو هما قران اي فرتمكم
1: ايتو الله سبحانه وتعالى زم ما بودي كنوي
3: هكو رانغ اي এই ফুরতাম দেওয়ানা কামা কি হেঁদুনা হাবির আনগুন মানে কিউমাং আঙ্গাওয়া ফা মেওয়া দু আত
1: জিকুরতে
3: জিকুরতং আদ এ জিকুরত গুতে রে মি আনে মি লা ইলাহা ইল্লা আনতা মে মি এ জিকুরত গুতে রে মরা মুহিম জিকুরেন অন্নান এ হেঁদুনা হাবির কি আফে কামুগ বিজিয়া এমি হে কো আল্লাহ হিমায় কোরবানে কামুগ দেন হামে গুতা মি ফাতিহু ফাতিস নামা দফাহু মগরিব নামা দফাহু এভেস মি হেকা আহাকানু দক্ষা মি এভেস ইনতনুগ ইমজদি হেগে ইন্দেগেন লা ইলাহা ইল্লা আনতা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ইউহি ওয়া ইউমিত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন গাদির দিয়ে ফাহারু কিয়াফ কামুগ বিজিয়া হাদিস কে রিওয়ায়েত গেন আননি মালাকে বেগালুঙ্গ জামাতকুং এমি হেকু হিমায়াত কুরবানা কামুগ ইরু ওসেনদে দেন হামায় গতুগা মাগরিব নামা দফাহু ইনতনুগ ইনগুতান ইন্দে এভেস মিহা কনু দক্কা ইন্দে হাম মিদু আলাহ ইহ ওহদহু লা শরীক লহু লহুল মুলক ইউহি ওয়া ইউমিত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির দিহ ফাহারু কিয়াফ মিহাকু ফাতিস ওয়ান্দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমিহা এমিহাকু হিমায়াত করতে বানক এ মি মি গে মিহাম কো দে
1: আদে ফর ডক্টর
3: لا إله إلا الله وحده لا شريك له له الملك يحيي ويميت وهو على كل شيء قدير تم بين رواية توقع هذا من يحيي ويميت مبارة مدعوة سعادة إهما من بودان إلمرين بدالواني يحيي ويميت مبارة مدور كربا دين أرغونا دم يكورين دين نوين تدتو بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم إهما هندون تيم فهارو دين مي حبير تيم فهارو মিদু আদেন মিন ফারদুন ফাসনামা দফাহু ইলমেরিম বয়ান কুরাবা ফাহু কামেন এ পাওয়ে এই কমে ফারদুন নামা দা কফাহু তিমা কুরসি ইখলাস ফলগনাস মি মি সূরাত নুতমি মি আয়াতা মি সূরাত কিওয়া ফি মিহাকা মি বয়ান কুরাবা ফমি ওনানি ফারদুন নামা দফাহু মি এই কমে ফারদুন নামা দা কফাহু আয়াতুল কুরসি দেন ইখলাস সূরা দেন ফলগ সূরা দেন নাস সূরা মি তিন সূরাই কিওয়া আদি কুরসিয়া কে কে ওয়াফি মি হাকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমি হাকু হিমায় কুরবানা কাম গসমি বিয়ান কুরন এই মি সিহুর ওয়ারি কামা হাসাদ ওয়ারি কামা ইসফিননা ইয়া মি হুরি হাকান দতকু এমি হাকু হিমায় কুরবানা কাম গ এহি মি হাকিকাতুগা মি এ মি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ মি একালাঙ্গে রাক্কাতরি কুরমান ইতিমি দেননওয়ানি দেন মি গাদি আলগুনমে বিষ্টঞ্জি হেকামে আলগুনমে আমি দে নফসা মিকামুগা মিকাম কুরি কামুগা আবিয়াসমে আলগুনমেঙ্গে বাদহেন বেলুনতরি কামু দশুগা ওয়া তুত্তু কুদিনামেদ দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কাদাঙ্গে রহমাতান মেদি কাদে ফান মানি দোয়া কুরাওয়াফা আলগুনমেন্ন এ রাক্কাতরি কান দেবুমা মি একাদে ফান মি ওয়ানি বায়ান কো দেবাফা এহিমা এগে হিমি হিমিনানি মাগরিব নামাত ফাহুগা ঈশা নামাদ গোন্দেন ইলমেরিম বায়ান কুরাওয়ানি তুত্তু কুদিন খাসা গতকে বালিগ নোয়া উমরা মি হামানুয়া কুদিন তো একুদিন রক্কাতির কামুগ ব্যাথিপুমকি আলগুন মেং কোরেন জিহে কাম
1: ইহুর বাত কা ইরাদ কুরে আলগুন মেন বাহ কা দক্কালে নি অন্য প্রোগ্রাম গা মিয়াতুকে প্রোগ্রাম গা আমি হাদিস কে পাই ব্যাথুকে ডক্টর হামার তাফসিল কো তিবাহ কা দক্কা দে রক্কাতির কামুগ গতম কুরে দাঁড কান তত্তক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলগুন মেন বা ওয়াউদা কি আহদা কি কো বা কা মাই কি কামুগ সাবিত হুর দিন নিয়ামত কা আদি আলগুন মেন এবাহ কা তাক কা সাল তাফসিল কো মে বাহ কা দক্কা নে নমস মিয়াদু মি দেখুন মি বাহ কো গে খুলাসা গা এম মুহিম নুক্তা গতুক ডক্টর উইদাল
3: এগা মিগ ফাহম কো দে কাম কি হাকিকাতুগা মি থিমা মিহকা আহুদে ভেজ্জিয়া এ আহুদের রাক্কাতের ওয়াশে এই মুমিনুঙ্গে সিফায় কি দত্ত মুমিনুন নাকি হাকিকাতুগা মি আনে মি উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাহ মুমিন সূরাতুগা মি আঙ্গাওয়ানি উলাইকা হুমুল ওয়ারিসুন কোন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন এমা স্বর্গে গ মতি দরজিয়া দেবে মিহুঙ্গে সিফতগ তরে খাস সিফতগ আল্লাহ মুমিনু সুরতুগ ফুরতম দিহা আয়াতুগ কালাঙ্গে বয়ান করবা ফেবে এম এগে তরেগ মিহিমিনানি হাকিকতুগ এ আহুদর ওয়াফাতের ওয়ামি আহুদর রাক্কাতের ওয়ামি এম তিমা ওয়েওয়ারুগে আহুদে ওয়াউদে তিমা ওয়ামানি দুনিয়া মতে কাঙ্কুরারুগস এম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ কালাঙ্গে মি আলগুনমিং হাদ্দাওয়া মি আলগুনমিন্না নিয়মিত দেবা এম এ আহুদু কশবর কুরমকি আলগুন মেন কমে মুসলিম কুস কুরন জেহেন কামে এই কান্দেওন কামক আলগুন বাহক নু দেখুন কম গাবে সম ইশারা কল্লং নুকতায় নিমালম এই আলগুন মেন কমে মিহে কে সফাফা কুরবেন মিহে নুতা কুরআন মিহে দত এই মা এ আওহং এ ফাফাইন ত tawbaabun ei algun min kurin jehe kam ehin nun kamugo bijjia faafain tawbaanu wa kamugo bijjia kurewe komme faafain hituga kalu tikke jehege midane ehim etiki bodo mudo mungos mi timayaki ghafilungi terege himene mi heka bidan ehim bima khasa gotega namada rakkatari vumuga rasul sallallahu alaihi wasallam ka dekfan algun men ishar irshad devaf mi woni hukur namaduge masadak ehim algun men gitere marag gina mi hun ihmad wa namadim mi ngat khasa gote gam zuwan bay kudin mi medu umurge bay mi hu sebeti bi ehim hukur wa gutu nidafati puma hukur wa gutu tatrudi uma hukur wa gutu majada sakaratu ga uruma mi kankama ki mi gastuga gastuga mi heku tin hukuru jehe jehe ga alafi kam go wani nama emi hekka emihege hituka sikka jassawan nehma allah ga rahmatan gidi dua kurun ehma mi istighfar mi dua to ge benu maki mi
1: komikas dr tifaha kore mi fada mi sabit ka di efada zikurta kurum ga di he amal to kurum ge he na sib emi ha muslimun libu algon ge
3: dua ki
1: sorge ge materi ni'mat wasum ge he na sib emi ha muslimun min bar kurum algon ge dua ki program adan de be dr warbur
3: shukriya ada

0: আদি মুদাতকায় দরিঙ্গে গোতুম একলাঙ্গতে ব্যামি হুন্ন মদদ দেবানেথে আদি একলাঙ্গতে ব্যামি হুন্ন টকা বগি চাত লভানেথে আদি একলাঙ্গতে ব্যামি হুন্ন টকা খোর তভ্যস লভানেথে
1: মা লাকুম লা তারজুন লিল্লাহি ওয়াকারা
2: তিয়াবা মিহু আল্লাহ গে আজমত রিকমং ইআতিগাদ নুকরানি কিবিগিন হিয়ে
1: ওয়াকাদ খালাকাকুম আতওয়ারা
0: হামাকাচওয়ারুম একলাঙ্গে তিয়াবা মিহু হেদ্দবি তাফাতু মারহালা তাকাকুনে
1: আলম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা
0: মাতিমাচ্চাম আল্লাহ হ্যাং উড়ু হেদ্দি কিহিনা কুঙ্কং তেবামি হুম বলা নুসনি হিয়ে
1: وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا
0: আদি একলাঙ্গে এ উড়ু তাউগা হন্দু নূরে কামগালে বিয়ে আদি একলাঙ্গে ইরু ওশেগ্গে গতুগালে বিয়ে
1: والله أنبتكم من الأرض نباتا
0: আদি আল্লাহ তিয়াবামিহুম বিমুং উফাদ্দাওয়া হেদ্দিবি
1: তুম্মা ইউঈদুকুম ফীহা ওয়া ইউখরিজুকুম ইখরাজা
0: দেন একলাঙ্গে তিয়াবামিহুম এ বিমং ইআদা কুরবানতে আদি একলাঙ্গে তিয়াবামিহুম এ বিমুন নেরুবানতে
1: ওয়াল্লাহু জাআলা লাকুমুল আরদা বিসাতা
0: আদি আল্লাহ তিয়াবামি হুন্ন টাকা ফেতুরি গিমবা দুলেগে গুতগা বিঙ্গন্ডু লেভিয়ে
1: লিতাসলুকু মিনহা সুবুলান ফিজাজা
0: এই এবিমুন তিয়াবামি হুন্ন তানাবাস মাগুতং হোদা গতমা টাকায়

আদি ইনসিঙ্গে তেরেম ফিরে হেম বয়ক জিন্নিঙ্গে তেরেম ফিরে হেম বৈগ্য কিবেন রক্ষা তের কমং এদে কম গাবি ফাহে একমগে সববুম এউরেন এবাহি জিন্নিন এউরেন এবাহি ইনসিং কাফির কমায় বুড়া কং ইতুরু করুয়ে।

আদি তিমাম্মেং উডুগে খাবার হোদং উলুনি মুয়ে ফাহে তিমাম্মেন নাং এতাম ফেনুনি বালাহাট্টাওয়া গাদাফাদা মালায়েকাতুন নাই গিনহিলাতাকুম ফুরিফাওয়াতিয়ে।

0: আদি তিমাম মেন্না বিমগা আল্লাহ নুকুলাদ্দা নুলেবেনে খামাই আদি একলাঙ্গে ফিলাগিন দিমগা বিস নুকুলাদ্দা নুলেবেনে কান তিমাম মিন ইয়াকিন কুরামুয়ে
1: ওয়া

0: এই তিমান রাসকালাগে এউরেং একমগা ইমতিহান করিব মঠকে আদি এমিহাগে বেরি রাসকালাঙ্গে হাদুমা কুরুমুং একিবাবে জমিহা দন্নাশে গদফদ বেগম্বা আজাবাখং একলাঙ্গে এমিহা বদ্দবা মুঠে
1: وَأَنَّ الْمَسَاجِدَ لِلَّهِ فَلَا تَدْعُوا مَعَ اللَّهِ أَحَدًا
0: আদি মিসকিতবনি আল্লাহশে ফাহেতে বামেহুম আল্লাহু আয়কো এহিং ইবসফরাতকং আলকন নুকরা শকমে

0: এউরে সিংহা এক ফিলন্দুয়া ওয়াহশি হিমার থাকে ফাদে
1: بَلْ يُرِيدُ كُلُّ امْرِئٍ مِّنْهُمْ أَن يُؤْتَى صُحُفًا مُّنَشَّرَةً
0: أَدِكِيت إِوْرِن كُرِ كُمْبِ مِيهَكُ إِدَنِي لِيُوَّا فَاوَا فَيْفُتَّكِ إِمِيهَكَ بَاوَا لِبُمَشِ
1: كَلَّا بَلْ لَا يَخَافُونَ الْآخِرَةِ
0: هَمَا هِلَا إِهِنَّ كُنْوَانِ أَدِكِيت এউরিং আখিরাতাক বিরিনুগানতে
1: কাল্লা ইন্নাহু তাযকিরা
0: হামা হিলা ইহিন্নাকুন ওয়ানে হামা কশওয়ারুম এ কুরআন কি হান্দাং কদিনমকে
1: ফামান শাআ যাকারা
0: ফাহবেনু মিহকু এ কুরআন হাদুমাকুরা হুশগমে

আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله নামাজকি এই আগমন দুনিয়াবি হায়াতুগা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুত্তম গুমটকা লেবিফাওয়া এমমে বর্গদে ওসিলা এই ওসিলাতুগে সবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরতকুম কুত্তম মুন দায়রুগা হামে এহমমে ইলা সুবহানাহু ওয়া তাআলা হারাম কুরাবা নাহি কুরাবা ফাওয়া বড়তি ফাফাতাকা আদি কুদি কুদি কুত্তকুম ওয়াস আগমন দুরহেলি কদ্দে কামে কামুগা নামাযু লাবওয়াফা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগমন না আঙ্গবনি নামাযু গাওয়া إما خاصة السفاك أي إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون هم كشور النمادك فاحش عملتك أدي منكراتكم دركوا الدينيك بك الله سبحانه وتعالى ذكركم ميغة تريغا إما بدو جنباك مك إما الله سبحانه وتعالى يوحيك ربني ولذكر الله أكبر والله يعلم ما تصنعون আল্লাহকে জিকুর করুন এই এমবে বড়কমাক এহেন কামুন নামাদ এ নামাদ কি আগুন মেন ফাহিশ আমল তাকা মুনকারায় তাকুন দূর কদ্দে কামে কামুগা হেদুমটাকা এ নামাদ গ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জিকুর করেবুন ওয়ারম মুহিম এহেন কামুন গাফিল কামে নেতি হান্দুমাকগেন হুরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকুর কুরা গতুগা নামাদ আগুন মেন কায়েম কুরা কামা ভানামা রিয়া দুয়ালুগে সাতারা রাকওয়াতুগা আগুন মেন تريس هتر فهر ارغون من نكري الله سبحانه وتعالى تكا تري كل كما فانما ارغون من ارغون من كريمتي غا دماغ من ان فاحش عمل تكا منكر تكون درهرومك بار ارغون من لبيجن دان فسوغوتك نمادا ادي سنن نمادا فروات رواميها كونغوتكن تو الله سبحانه وتعالى اوريديغتوم اينا مغفاي بيجن دان انكم الله غ هندما كرا حالوغا ارغون من فرول نماتك ادي سنن نمات ادا كرما اوسوي غنوي واخر دعوانا ان الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته.

0: له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا أعوذ بكلمات الله التامات من شر ما خلق اے ایمان بے جمیز تکنے تیہ بے میہوں گینے بے گنوا ہندو مکولا مکن اللہ ہندو مکورا شے آدھی ہندو نا حویرو ایک لانگی تسبیح کیا اولے شے
1: تیہ بے فلونگے دینی ہیلن ترکانگی ترکدنی نوہ دی ہمیں گھرٹس دینو گیا ڈو
2: Alhamdulillahi wa salatu wa salam ala rasulillahi amma ba'd Kirit rasula Muhammadun sallallahu alayhi wa sallam ya mayus kama hitamata kurimati vi hindu Dobeta khona khutunne hituge hamajehuma emme rangalu farwaya ki duha sura kiyemu e surate ki Allah subhanahu wa ta'ala ya kuttambe e ilaha gonnan jehe itumaru emme rangala bayan kutte surate duha sura bawa levuni Allah subhanahu wa ta'ala gaye wahiye kit rasulullah muhammad sallallahu alaihi wasallam ya baba nudawata duas kandaka medukenu mafahu ehinkamu kit nabiyya muhammad sallallahu alaihi wasallam ya hiful kurefuni Allah subhanahu wa ta'ala ekale fana medu nurhi ve podi gennevi kama nabiyye gotuka ekale fanu beenu fulo ve podi gennu anikama می ہوری ہاں ویسنو میں اکلے فانو گے بوتیا بیری بے وڈا گے اے ہندو اللہ سبحانہ و تعالی اکلے فانا وحی بابا لبا بس وحی کو ربنی بسم اللہ الرحمن الرحیم رحمان وانت رحیم وانت اللہ گے اسم خونو فشاگن میں والضحا دوالو گے کوری کولو کندفا میں کم بڑو اے مایوس وفا میہ کاری گا ارگن میں گے میں فرتم اس پنانے واہ کیا کیمی ಹೇಲಾಶೆ ಹಿರುಗೆ ಅಲಿಕನ್ ದೆಕೇಶೆ ರೀತಿ ಅಲಿಕಮೆಕೆ ತುನಿಯೆಗೆ ಮಂಜರು ತಕ ಬಲ ಎ ಮಂಜರು ತಕುಂ ಹಿಂಹಮಜೆ ಹುಂ ನಿಬಿಗನ್ನಾಶೆ ಅಲ್ಲಾಹ್ ಸುಬ್ಹಾನಹು ವ ತಆಲಾ ದೆಮ್ಮೆ ವಹಿಕು ರಬ್ಬನಿ ವಲ್ಲೈಲಿ ಇದಾ ಸಜ ಅದಿ ರೇಗಣುಗೆ ಅಂದಿರಿಕನ್ ಫೆತುರಿ ಹಿಮೇ ವಾಹಿಂದು ಎ ರೇಗಣು ಗಂದೆವ್ವಮೆ ಮಾಯೂಸಿಫಾ ಮೀಹುಂಗೆ ಅಣೆ ಮಸಲೇಕಿ ರೀಗಂಡುಗೆ ಏತ ದಮೆ ವಂದೆ ಹೇಲಾ ತಿಬೋ ದುವಾಗೆ ನಿಧುಮಫಹು ರೀಗಂಡು ಹೇಲಾ ತಿಬೆ ನಿಧುಮ ದತಿ ಉದಗುವೆ ಹಾಸ್ವೆ ಖಂಬಡುವೆ ಮಾಯೂಸ್ ಕಂಗೆ ತೆರೀಗ ರೀಗಂಡುಗೆ ವಗುತ್ತ ಹೇದ ಕೊಲ್ಲ ಆರಾಮೆ ಲಿಬು ಮೆನ್ನೆತಿ ಲೊಲುಫಿಯೇ ಜಹಾದು ಮೆನ್ನೆತಿ ಎನ್ನ ಮೇಸ್ ಅಲ್ಲಾ ಸುಬ್ಹಾನಹು ವ ತಆಲಾ ಮಿ ರೀಗಂಡು ಲವ್ವಾಫಮಣಿ ಅಳ್ಗುಣ ಮೆಂಗ್ ಆರಾಮು ಕೊ ಅಳ್ಗುಣ ಮೆಂಗೆ ಅರ್ಗುಣ ಮಂಗೆ ಹಿತ್ತರೇಗ ಉಫೇದಿಫಾವ ಕಂಬಡುಮ ಹಾಸ್ ಖಂ ನತ್ತಾದ ಫದ ಆರಾಮು ಲಿಬ್ಬಾದೆ ವಗುತಿಗೆ ಗೊತುಗ ಅದಿ ಹಮೆಹಿಮ್ಮೆ ಮೀಕಿಂ ಅಳ್ಗುಣ ಮೆನ್ನ ಎಂಗೆನ್ ದನಿ ರೀಗಣುಗೆ ಅಂದಿರಿಕಂ ಕಿತಮ್ಮೆ ದಿಗುವೆಗೆನ್ ದಿಯ ನಮ ವೇಸ್ ಎ ಅಂದಿರಿಕಮ ಫಹು ಅಮ ಅಲಿ ಫತಿಹಕ ಅಲಿ ವಿಲೇನೆ ಕಂ ಹೆಂಕವು ಮೀಹೆಗೆ ಕಿತಮ್ಮೆ ಮಾಯೂಸ್ ಕಮ ಕಂಬಡುಮ ಹಿದ್ದತಿ ಕಮೆ ಹಿತಾಮತಕ ಹುರಿ ನಮ ವೇಸ್ ಎ ಕಮ ಕವ್ವೆಸ್ ನಿಮುಮೆನ್ ಗಾಸ್ ene ufa verikamaka ali biligen danekama e afahu den allah subhanahu wa taala wa hikrabani ma wadda'aka rabbuka wa ma qala ali kalege faanu go veri rabbu kalege faanu dukushe nulavate ali kalege faana nurhum ve bodige ves nukannavate hama mi bidan allah subhanahu wa taala tibamed nurhum ve bodie nukannava e ilahu ತಿಬಾಯ ಲೋಬಿವೆ ಒಡಿ ಗಂಡವ ಏ ಇಲಾಹು ಕುರಿಮತಿ ಕುರವ್ವ ಕುಮ್ಮಿ ಕಮ್ಮಿಗೆ ಫಹತುಗಾವೆಸ್ ಏತ ಹಿಕ್ಮಿತ್ತ ಕೆವ್ವೆ ಮಿಕ ಯಕೀನ್ ಕುರವ್ವ ಕಬೂಲು ಕುರವ್ವ দেং এ ইলাহ ওয়াহি কুরবা নি ওয়ালাল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা আদি কালেগ ফানা টাকা দুনিয়া পুরে আখিরা হেকম বড় একেম ওয়াকান কাশাবরে দেং এ ইলাহ ওয়াহি কুরবা নি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আদি নিকান হুরে কালেগ ফানু গে ভেরি ইলাহ কালেগ ফানা দেফানিকান কাশাবরে দেং কালেগ ফানু রুহি ওয়াডা গন্নমা নেতে কীর্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মতুকে ঈমান কামগা আহলুবেরিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাগে ইরাদা ফুলালাগেন আলগুমেন এমমেনবেস সুওরুকেগে দাইমি নিয়মে দিবিগেন দানে কীর্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানবি একলে ফানুকে উম্মতুকে আহলুবেরিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাগে ইরাদা ফুলালাগেন সুওরুকেগে দাইমি নিয়মে লিবে বৈকামুগা আলগুন মেন এমমেন বেস বেগেন দানে তিবাগে তিয়া মায়ুস কাং উফাভেরিকম বরগ আভা বদলুগেন দানে এমমি হা হিতামতকা দতি উদগোলা হাস কামা খামবড়ুমা এ হুরিহা কামে ফিলা গস উফলা আরাম লিবে মতিভেরিকম বা সুরতক তিবা বত্তওয়ানে মায়ুস ফাওয়া মিহিগে কারিগা বুনে দেবেনে এমমে হিংহম জেহেনে হিত ফিনিকং গেনওয়ানে বাহক দক মি বাহক তনওয়ানে তো می واہک تا قبول کروے نے سبب تکے انکا ویس اللہ سبحانہ و تعالی وحی کربا فامی ونی الم یجدک یتیما فآوا فہی کھلیگ فانو یتیما کمکا ونی کو اے الہو کھلیگ فانو دیکھے وڈی کے نوے ہی جن دیں اے الہو کھلیگ فانا ہیا وحی کن دے بے بیے اے فہو دیں اللہ سبحانہ و تعالی وحی کربا نی ووجدک ضالا فہدا আদি কালেগ ফানু হারাম বে বডাগে মানিকো এ ইলাহু কালেগ ফানু দেখি ওডিকে নুয়ে হেজে দেন এ ইলাহু কালেগ ফানা মাগু দেখকে বিয়ে আলগুন মে গাফিল বে ফামিতি বি কোন কমকাতো আলগুন মে নামাজ নু করবে কাং এঙ্গে এনু ওয়েস্তিনু গে তক কমক ফারুয়া কুড করবে কাং এঙ্গে আদি ইসলাম দীনু গে কাং কাং বে সেমি রঙ্গল কা নেঙ্গে এহেন নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলগুন মে না হিদায়াত দক্কাওয়া তেদুমাক মাগু দেখকেবি এ ফাও দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহি কুরবানি ওয়া ওয়াজাদাক আইলান ফাখনা আদি ফাকির কমগা কালেগ ফান ওয়াতি এ ইলাহু কালেগ ফান দেখি ওডিগতে দেন এ ইলাহু কালেগ ফান মুসসানদি পুরেবি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলগুন মিন তাকরার কো হান্দান কো দেবানি এ ইলাহু গে ওয়াহি বসফুরত তেদু কমগা ওয়ানে কা মায়ুসিফা মিহক এমে রঙ্গল ওয়ানে গোতকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গে ওয়াহি বসফুলত তেদুকমুগা ওয়ানে কম বুনদিনু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গে ওয়াদু ফুলকা ইলাহু খিলাফে বডিগে নুয়ানিক দেন এ ইলাহু ওয়াহি কুরে বি বসফুলগা ওয়ানে আলগন মিন্নাবরে মা দুরকাওয়া ইয়াতীমু গে মতিন হাদা কুরমা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ফাইদান নাশে কালেগ ফানু ইয়াতীমু কুজ্জা নিকমেতি কো নুলাবাশে ওয়া আম্মাস সাইলা ফালা তানহার আদি কামাক গেদি আন্না মিহা কালেগ ফানু আদুলা না হাদ্দা ওয়াশে ফুরতমা হে ইয়াতীমে দেওনা সালান জাহা মিহে হাদা কুরাবা ইয়াতীমু বাদান মিহা কো নুহুন্নান আলগুন মেন গে আইলা আলগুন বেল হেটুম কা তেমিতিবে আলগুন মে মান্নানে গেতরু এবহুরে সালান জাহা মিহা গেতুকা খানে বোনে চে নোবে আলগুন মেন কিবাং এতেনি খানে চকা এনা নিদন জেহনি বান্ডু হা কামতি গা আলগুন মেন তেরেং এবেস মিহাকু বান্ডু হা কামতি নিদন জেহেতো এঙ্কম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহি কুরবানি আলগুন মেন নবরে নিকমেতি ইন্না আলালুমা এমি হুন আদে তেরে গা বিসনা ফিকুর কুরুমা এমি হুন গে হালাতা হিতামত কামে দু বিসনা ফিকুর কুরুমা কি আলগুন মেন না দিবি ফাওয়া এ হিতামত ফিদা কে দিউমা হিবর কবে গেন দানে কামে আদি হামে হিমমে এ ফাদ মিস মি হুন নগে হি তিরকম ফোর কো দিনু মকি বে সেই আলগন মেঙ্গে এ হিত হামজে হুন লিবি এ উফা ভেরি খান লিবি গেন দানে কামে হামজে হুন লিবি গেন দানে কামে ক মি সূরাতুগা এমে ফাউ কম ক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বায়ান কুরাবা ফাবানি এ ইলাহা কুত্তম বেনে গই এম বে ইলাহ ওয়াহি কুরাবানি ওয়া আম্মা বি নিয়মতি রাব্বিকা ফাহাদিস আদি দন্নাশে কালেগ ফানুগে বেরি ইলাহু দেবি নিয়মতকে ওয়াহাকায় ফাহে কালেগ ফানু ওয়াহাগ দক্কা উলুবাশে আলগুন মেঙ্গে লোদুগে ফেনুমা শুকুরুয়েরি ওয়াঞ্জেহে আলগুন মেঙ্গে এত্তকু মাসকে কুরুবেতি শুকুরুয়েরি ওয়াঞ্জেহে Allah subhanahu wa ta'ala algon menna ruhiwadige nuwanama algon men duniyega mi tawwa fa tibi kiwegen to suwad kollan jehe mi wagoto mita mi mawdumat hissa kuruman algon menna miti beweni kiwe to suwad kolloba visna fikuru kurafa ebbes kamaka majus vegoi kuswa nama duha sura kiyawa ege maaniya mi durangala visna fikuru kurafa tibage hitamataka majus kan fila gos tibaya hinghama jehuma ufaverikan nibigen dane insha allah wa sallallahu wa sallim wa barik ala nabina muhammadin wa ala alihi wa sahbihi wa sallam
3: rasul bekaluna nabi bekalunga siratake irshada nasihat ge dammare
4: e dammaruge alin hode tajrubayake hayatuge rasta fasya gengustene aru kaatiye
5: e aru kaati ge hi madamya koshar kurata kechaki theyo halal ta kechan hadama
4: dinu ge adun genesteni
6: rasulunna nabiyu
7: homa doge mendurun amra dech hairu repeat angar doge hendunu akkat tire hu ಅದೇ ಪುತ ತುಕರೆ ತಿಹಕಟ್ತಿರಿ ಹು
4: ಹಮೈಕಣಿ ನುವರ್ದಿಹ ಮೆಗಾಟ್ಸ್ ದೀನು ಗ್ಯಾಡು
8: ಗಡಿಂಗ್ ಹವೀರ್ ಹತ್ತರು ಕಟ್ತಿರಿ ಸಿಮ್ನೆಟ್ಟು ಮೀ ದೀನು ಗ್ಯಾಡು

আদি হামাকশাওয়ারুং এ শয়তানা তিয়াবা মিহুংগে তেরেইং গিন বায়কু মাগফুরাদ্দাফিয়ে ফাহে বিসনা বায়কু কামুগা তিয়াবা মিহুং নুয়া মুহাইয়ে হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন মি তিয়াবা মিহুন্না ওয়াদু কুরাব্বা ফাওয়া নরকে اصلوها اليوم بما كنتم تكفرون تيبا ميهم كافر و اولونو كموغي سببون ميادو تيبا ميهم اي نركي افناشي

0: আলগুন মেং কমে মুসলিমা কমে কবুল কুরন জেহে আকীদা কি আলগুন মেং গে কিয়ামান তেরিকান আদা কুরুং এমমে হাগ্গু কাম বড়ু এগে মা ফারাতে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাং কিয়ামান তেরিকান গেঙ্গুলেন ভি গতুগে মিঙ্গণুতা দীনু গা মিহা ফাসে হ্যাং আলগুন মেং না বায়া কুরা ওয়া ফারু মেকামুগা আলগুন মেং ফারুয়া কোড়ক গেনওয়ানে মুসলিমে গে আকীদা গা কিয়ামান তেরিকান আদা কুরুং গা আল্লাহ রাসূল আয়েশা তিমা গে আমর বেরিন না কিয়ামান তেরিকান আদা কুরুমা আঙ্গা ওয়া ফে দুনেভি গতম বালারো কানুন তাকা কাভাত তং হেদিফানি রাইতুংগে ফাসে হেকা এহেন কামং এগতুগে মাতিং হেদিফওয়া কানুন তাকা কাভাত তাকা কিয়ামান্তেরিকান আদা কুরমাকি দেনি গতম বেস এনাগে মাচ্চা ওয়াজিব কামে কাম গনুনি নুয়ানে আল্লাহ কিয়ামান্তেরিকান আদা কুরমাকি কিয়ামান্তেরি কামে গেহিমেনে এমমে মাতি দরাজা এগতং আলুকামগে গতুগা আলগুনমেন কুরা হরিহা কামাকি আলগুনমেন হেতে ফারাতা কিয়ামান্তেরি বমগে গতং আলগুনমেন কুরা কান্তা আদে মি কামগ দে মি হুরুমাকি আলগুন মেন্না সওয়াবা ধর্ম বেস্তি বেনিবি কান্তত মিসাল ক নামাজ কুরার ইমাম গে ফহাত গ নামাজ কুরার এ ইমাম গে তাকবীর তাকা হারকাত তাকা কিয়ামান তরি কামায় কো মামুন তাবাবে মাম বফেনা আমুর বেরিং গে আমুর কিয়ামান তরি গুমাকি বেস আলগুন মে ফরুয়া কোড কো লাফ দু কো গে মানে কামেনু আল্লাহ হাং উরদুম কন্নু আ কম মে কামেগ এ মি হে গে আমুর কিয়ামান তরি কান আদা কুরন জেহেনে মি কামুগা ওয়াকি উমরাকা ওয়াকি জিনসাকা আদে ওয়াকি নাসলাকা তাফাতেন ওয়েকে নোয়ানে শরতাকি এইতিমাগে মাচ্চা আমর বেরিয়েকে গতুগ হুরুম ম্যাম বফ্যাঙ্গা আমরা নুকিয়ে মন্তেরি বুমাকি বড়তি ফাফতোগে তেরেগে হিমিনিগে ওয়াকামে কামগা নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়ান করা ওয়াফে আদি এ গতুগ মারুয়েগেন দামি হায়া নরক হাগুয়েগেন ওয়াকামা সুয়ারুগে হারাম ওয়েগেন ওয়াকাম বায়ান করা ওয়াফে রিপোর্ট লিউবি আশেখ আহমদ মামুন।
1: আডুয়াসাউন্ড থেকে ইন্দমানি থেকে বেফুনকে দিনী মুর্শিদ
2: দিনুকে দিনুকে।

ইসলাম ইয়ে দেন ইসুর রসুল্লাহ ইকমান অসহাবে কাজী নাম হাদিস করে বিয়ে বাকারি কবিবাহকে বাস দে দেবে গিয়ামত আজামে তো তিরেন ওয়াল জানোয়ার ইনসান উন্নয় ইবাহক দেখুম বে তিমন কাজ ইকফান মি বিদাল ওয়ানি ছেদ বাস ফলে তিয়া বা আমি হুঙ্গে ফ্যাবানুকে বদাই আর মুসিগে মুগ্গন তিয়া বা আমি হুনা ইবাহক দাকাফ মত দান দেন গিয়ামে গায়ম নোয়া হটে সেরে আমায় সলে আলিব ইতুর কাজ ইকফান রসুল খামাগিন ফোন উবেউন দুবসরুগা গাস গাহা গেহিং ইকমা মিদুগা ইবন আর্তবেস ওয়ারক গিনে বাত্রিস মি বাবতু বাহাক তো উত্তরে ইন সঈদ না আবু বকর গুফান রিওয়া কুরব বাহাক ওয়ে ফাহে কলি গুফান গারি হম মিয়াক সুয়াল কুলে ইসলাম দিন আওম গে কুরিগা কলি গুফান ইতুর রসুল গো গুফান গে নবী কম গে ইবিস আলামত দিকোডা গে তিম তোয়ে বিদাল বিয়ে আয় কে কিতম মে কামি কে এ তিরেন একম কি এদুয়া কো বড় গহে গে হিয়ালুগা ইন্দা এ গহুং এ গপ্পে আহরিং গে বোলা দি মায় লেমবে ফরা ফিয়ে আহরিং হায়রাম বিগিম বাদাং ইন্দা এ গহুং ইউন আড়কি ফজমান নবীয়া মেন ইরকুং এভেনি গতক ফালওয়ান এ কাজে গিফানি এ নবীয়া আলিহুগা এম এ বাজের কম্বর মিহায় মিহেন সদামায় সলে আলিবি ইসরো কাজে গিফান নবী কমাগিং ফনু বেউন জমান গা মাতিং গিনি হিজিত ওয়েটিং অন্নতম ফেনুং গিনাওমাই মাতিবির বিগিম বা আলম তকুং এহুম বক্কং কুলোম আরাগিন্দা শয়তান তকুং ফসা রেবি এভরিং হলাকুমাই মিকং কন্দনে ফাই ইবনু ইসহাক রিওয়াকুর বে সদামায় সলে আলিবি ইসরো কাজে গিফান নবী কমাগিং ফোন উবেউম গে জমান গায়ব মুন শয়তান গে কিবাইং এহুম বক্কং কুলোম মানা কুরে বিজে এভরিং একমং আরা তিবে তন্তনম ফসা রেবি এভরিং না জিমায় গিন হিজতং অন্না ফরাফিয়ে মিকম গে সবং এ শয়তান না দুনিয়ে তিরেগা আদম বড় কমি হাদিস অনিকং এগি জে মিওয়াহগতম মারস কিলাগে মিয়ায়তুং অঙ্গবা বয়ান কুরে বাফাবে ওয়ান্না লামাসনা সামা ফাওয়াজাদনাহা মুদিআত হারাসান শাদীদাম ওয়াশুহুবা وأنا كنا نقعد منها مقاعد للسمع فمن يستمع الآن يجد له شهابا رصدا ميا يتغا إكلي جنبا معنا إي أهرمين أرغكاريا قس بيه كان يرو إتم فيروني غدفد ركاتر كما يجين هلاين فريقين ماني كون نوي أهرمين إيهوغا إتن تانغا إيهومان إتين رتبه كمغا بيمو ميا يرو أهان غلفي ويا فارداغين أنا جين هلاين فيني دي ميه মি জিনি নাই জিনি দেখি ওয়াহকা ইতিনে জিনি সূরত গাওয়া আয়াতি কে ফাহম ইফদাহ মারস কেলাং ইকান তং কুরবি এ সোয়ামী গে নবিয়া গে মচ্চে ওয়াহি বাবা দা জামান গা ইকান ই শয়তান না ভিলি ওই জনম এভরিং এভরিং গে কাহিন না গেনস্তে তকিচাই এ ওয়াহিয়াই ওলুঙ্গরা মি হু মাগফুরি দানে ইকান টকে ইতুর কে ইফান সুবর্গে ওয়াডা গে ফাহব বিস ইকান বান্দ কুরব ওয়াফাওয়া কামি কিত কুরআন দেমি ওতমান ইরাদ কুরব ওয়াফাওয়া কাম গে বড় সওবি কে এ নোন নামা এ শয়তান গিন খবর তকুগা দোগাই তেদ হুরুং কসিগিন বিয়াস বুদ্ধি বালিফা মারস কেলাগে কন্তং হিঙ্গোয়া বড় কানুন নুইস নে মিহুন অলুং আরা গেলি জাই হে মিকং ইঙ্গে অমং ইসুর কে ইফান হাদিস কুরবা ফাবে লা কাহানাত বাদ আল ইয়ামি মিয়াদ ফা কো কাহিনু কামে নেতে দেন ফা মিকং তং হিঙ্গা গতম কাহিনু গে মিহুন দকা অলুন ওয়াগত কি ওয়ার গিন ওয়াগত কি 33 মিবাবত ওয়াগত তেরেং মুআরিখুং গে বাই বেকাল রিওয়া কুরবা ওয়াহক ওয়ে এবে কানু লিউবাফা বে গিন হিজতাওগে কান্ত দিকিগেন একম বিরুয়েতুগেন এমমে ফুরতমেন ওলিগে বেকি সাগিফং হাগে মিহুনে মিবা মিহুন মিকান দেখে বিরুয়েতুয়ে কম্বড়ুগেন গেই আমরুবুন উমাইয়াত যমরিয়ে কি মিহকু গাতরে মিনা কি আরবিন কুরে ফিকুরুয়ে কমাই বুদ্ধিয়ং আরাহুরি মিহকে মিনা গাত গস মনেফুয়ে এ আমরায়ে মি উডা বিগে মি উলে গতিকে খবরে কাজে কি বাগা নুয়ে হিয়ে এনা ব্রেফিয়ে নুনিকে নুনিকে তেবা মিহুন বেস রঙ্গল বিসনা বলান্তি বলাহে তিয়া বেটিগেন্দা চরিত কি ওডুগা সাবিতবেগিং এহুন নকেতকাই বুরুজুতওগে চরিত তো নোত তরিগি স্বাগা দা এহিং এচিতো বলারে ফাই বেটিগিং ইদানি বিবনি সাবিতবে হুন নকে নকতাই বুরুজুতওগে চরিত কমগা বিজিয়া তিয়াখন তাকি দুনিয়া ফজ্জি আলম তন হলাকুমে এ চরিত নুং এহিং ইচ্চি কমগা বিজ্জনম এই খালগু তকুং এ মেদুগা আলুং উফেদে কমস বড় কমি গে আদামতকে আহরিং ইতুং এ কমকি আরবিং ইতেরিং নবিয়ক ফালুমে এই আহর মেন নং ইফা বা বাহ কে কে সৌর তিরিস মি বাবত বাহত উতরেং লাহ বংহা কে ওহাইবুন মালিক রি বাকুরি বিবাহ কবে এক ইগমান বিদাল বিয়ে এদ্দোহ ইতুর রসুল গো ইগমান গারিহুগা আহরেম সিন্দা এ মজিস গা কাহিনু গে বাহ কে আই কাহিন কম গে বাহ কে দেখিবেন ফরা বিয়ে আহরেন দেনিমে এ মাদস কিরাং রসুল আই ইনি কিবাং উড়ত বন্ধুয়ে এহুম বক্কং কুলো মনাবিজিকং আরবিং কুরে এমে ফুরতমে দিনগে বেকি আলগুন মেনে এহতকি গিনহিলত দিউং গিনাবে গতিমা একম সিহিগেন আলগুন মেন দিয়ে আলগুন মেন গে কাহিনু গাসরে এনাগে নামকি খতরবুন মালিকে এনাকি উমরুন দুই

0: আলহামদুলিল্লাহ ওয়াসসালাত ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ আম্মা বাদ হিতামে কুরিমতি বুমং মিকং কাং কুরাফা আলগুন মেং এমমেন নে সেগেনে ফাদাং আলগুন মেং গে মা মাতির নবিয়্যা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ানি ওয়ারদতি উন্দগো দুওয়াস্তকা কুরিমতি লাফাফা মক্কা গে মুশিকুং গে ফারাতুং এ কুরিমতি বি ফুরসারিয়া দতি তকা গোনাত একলে ফানো কুরিমতি লাফা জে হিওয়াডা গে নেমি মি খান্তে তকা হুরে আলগুনুংগে মা মাতির নবিয়্যা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত হিতামতকে গুফুল্লাম জে হিওয়াডা গে নেমি মি ওয়াহকত বায়ান কুরাবা হিজর সূরাতুকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহী কুরাবা ফাওয়ানি ওয়া লাকাদ নাআলামু আন্নাকা ইয়াতীকু সাদরুকা বিমা ইয়াকুলুন মানে কি হাম কশওয়ারুং এবামি হুম বুনা বুনুমুং কালিগ ফানুগে হিপুলা দতিওয়াকান তিমং ইলাহু দিনউডগে ওয়ামে কমে কাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেম ওয়াহী কুরাবানি একালিগ ফানুগে হিপুলা ফিনিকেন লিবিগেন দাফাদা আহায়াতে মি আয়াতকি মুলি উম্মত ওয়াহী কুরাবাফাওয়া ওয়াহী কুরাবুমে ইলাহ ওয়াহী কুরাবানি ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন মানে কি ফাই কালিগ ফানুগে ভেরি ইলাহ হামদায়কু তাসবিহ বিদাল ওয়াশে আজি সাজিদ কুরা মিহুগে তেরেং কালিগ ফানু এ ওয়াডা গন নওয়াশে এংকামু দতি উন্দগো হিতাম ভেরিকামে দিমাওমু নুয়ত দেরমুমু জিকুরু কুরুং গিন কুরাব্বা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মিফাদ জিকুরু তা গিন গিন কুরাবু মঙ্গাদ কুরাব্বা আদি হামে হিমমে আস্তাগফিরুল্লাহ মি বেস ওয়ারব বেস মাতিবেরি কেম বা পারুগতে কেম বা জিকুরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহী কুরাব্বানি সাজিদ কুরা মিহুগে তেরেম বুমা মি আয়াতুগা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদুমাকো দেব্বা ফাওয়ানি হামে কানি নামাজ কুরুমকন্নু এহেনমেস নামাজুগে এম্মে মুহিম্মু এব্বা কামুগাওয়া সাজিদ কুরুম এ সাজিদেয়ে সমাদুকান দিনুমা সবাবকি সাজিদাগা অন্য বগুতকি তিবাগে বেরি রব্বু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলায়া এম্মে খারিবেবে এম্মে কুত্তমবেবে বগুতাবুন দোয়া কুরুম এম্মে রঙ্গল বগুতকি এই নামাজ কুরুমং এভেস বাহানায় ওয়েগে নুয়ানে দাতি উন্দগুতকুং আরাগানে কামিয়াবং এদেনামা নামাজ গবসবে গন্নওয়া মঙ্গি গাওয়া ফাদা নামাজ গবহ গন্নাশে কামিয়াব লিবিগতুমং অবহ গন্নাশে কামিয়াবেগে ফেসুমকি নামাজে ভয়াবে ফামেমানে নামাজ নুকুরানামা তিবা তিয়া হোদা হিতুগে হিংহমজে হুম হোদানে কিহিনেতো আদিবেস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহী কুরাব্বা ফাওয়ানি وَعْبُدُ رَبَّكَ حَتَّى يَأْتِيَكَ الْيَقِينَ মানে কি কালেগ ফানু গারিহং ইয়াকিন বেগেম ওয়া কান্তক এবহি মারু আতোয় জৌমা দান দেন কালেগ ফানু গে বেরি ইলাহ আলুকং কুরুমতি দেমি হুন্নাওয়াশে মিমা আবাদুস আলুকং কুরুম গা দেমি হুন্নাওয়া এই সদগা কুরুম কম গা বিয়াস কুরআন কিয়েবং কম গা বিয়াস মে আলুকং কুরুমা ওয়াকি হাদদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কান্ডালু বাফে নুয়ে নামাজুগে ইতুর আলুকান্তাবেস কুরবু মাং আদ কুরব্বা তিবাগে হিতামতক লুয়ে লিবেনি কং আলুকামাকুং কামে তিবায়া গেঙ্গিগেনে নুয়ে আলুকান কুরুমুগা সাবিতুয়ে দেমি হুন্নাওয়া কিরিত রাসূলা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরব্বা ফাওয়া গতুগা এম্মে রাঙ্গালু আলুকান্তককি দাইমি ক তিবা কুরা আলুকান এই কিতাম্মে কুডা মিম্বরে কামুগা বিনামে বেসমে আলামেন এম্মেগে হিত সাবিত কো দেব্বা উফাবেরিকং গেনেস দেবং এদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গে হযরতুকা দুআ দন্নবং ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম ওয়া বারিক আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম
1: দত্তা কোলম নুরে মে গন্ডি গাই শিনদে আহারে কোলম হুরে লাফানা দত্তা ই শিনদে
2: হাদে আঙ্গলে খক্ক বড় বড় শুকরিয়া
1: কদ্দেবে কুড়া কুড়া হেও কামকুং এহে মিহে গেদাতরো আমামবে উফাবেরি বেদানে
3: কিরিত কুরআনুগে কাফ সূরাতুগে আশারওয়ান আয়াতুগা আল্লাহু তাআলা ওয়াহী কুরাবা ফাবে মা ইয়ালফিযু মিন ক্বাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ মানাই কুরআ আমাল তাব্বালহট্টওয়ং এনাগে কারিগা হাযির ওয়ে মালাইকাতা কুনেতি এ নায়কং এভেস বাহেন নুবুনেবে
4: ಹರಗಡಿ ಮೆಂದಮಲಿವೆ ದೆಗಡಿ ತಿರೀಸ್ ಮಿನಿಟ್ ಮೀ ದೇನುಗೆ ಅಡು
5: ಸೂರತುಲ್ ಬಕರ ಕೀರಿತ್ ಕುರ್ವಾನ್ಗೆ ಹುರಿಹಾ ಸೂರತ್ ಕೇವಿಸ್ ಬರಕಾತು ಫುರಿಗೆಂಬ ಫೆಂಗಾರ್ತಗೆ ಏನಮಿಸ್ ಬಕರ ಸೂರ್ಯ ಕೇವುಂಗ ಖಾಸ ಬರಕಾತ್ರಿಕಮೆ ವಾಕಂಗ ನಬವಿ ಇರ್ಷಾದ್ ತಗೊಂಡ್ ಸಾಬಿತುವೆ ಅಬು ಉಮಾಮಾ ರದಿಯುಲ್ಲಾಹ್ ಅನ್ಹು ವಿದಾಳ್ವಿ ತಿಮನ್ ರಸೂಲಾ ಸಲಲ್ಲಾಹ್ ಅಲೇ ವಸಲ್ಲಂ ಹದೀಸ್ ಕುರವಣಿಕೊಂ ಅಡ್ವಿಸೆವೀಮೆ ತೇಬೇ ಮೀಹುನ್ ಸೂರತುಲ್ ಬಕರ ಕಿಯವಾ ಹುಷ್ಕಮೆ ಫಹೆ ಹಮ ಕಶ್ವರು ಎ ಸೂರ್ಯ ಕೇವುಂ ಎಯ್ ಬರಕಾತ್ರಿಕಮಿಗೆ ಅದಿ ಎ ಸೂರ್ಯ ನುಕಿಯವಾ ದೂಕೊಲ್ಲುಂ ಎಯ್ ಹಿತಾ ಮುಹುರಿಕಮಿಗೆ ಅದಿ ಎಸೂರೆ ಕಿಯವಾ ಮೀಹೆಗೆ ಮಚ್ಚ ಸಿಹುರುವೆರಿನ ಬಾರ್ ಲಿಬಿಗೆನ್ನುವೆ ಬಕರಾಸೂರೆ ಕೇವುಮಕಿ ನುವತ ಅಡುವೆ ಹುಮಕಿ ಶೈತಾನಾ ಫಸ್ಸಾಲ ಮಂಗೊಯ್ ಅವಸ್ಮಗೆ ರಸೂಲಾ ಸಲಲ್ಲಾಹ್ ಅಲೇಹ್ ವಸಲ್ಲಂ ಹದೀಸ್ ಕುರಫಾಫಾವೆ ತೆಬ್ಯಾಮಿಯುಗೆ ಗೋತಿ ಗೆದರು ಗಬ್ರುಸ್ತಾನ್ ತಕ ಕನ್ನ ಹದಾಶೆ ಹಮ ಕಶವರು ಎಗೇಕ ಸೂರತುಲ್ ಬಕರ ಕೇವೆ ಗೇಗೆ ಕಿಬ್ಯಾಂಗ್ ಶೈತಾನಾ ಫಿದೆ
6: ಸೂರತುಲ್ ಬಕರಾ